সিংহ আছেন পেশর মাথে সিং গো দেবল মধ্যে লিগ আছে লিগ সিগ হিগ গো তেলি কে কার তেল আছে জঙ্গল মধ্যে দেল গো মালিক কে কার কেল আছে কেল বেল তেল গো সন্তা মধ্যে গোবিন্দ আছে গোকল মধ্যে শ্যাম গো নানে মধ্যে রাম।